0: এছাড়াও রাজনীতি ইয়া ফিল্মা খাতির হ্যাঁ গীত আসলে ফোনিন চিত্ররঞ্জন হি কারে বর আমি এক দাদা নিশ্চন অনেক কলর আমচা বরবর লাইনি রসা। হ্যালো,
1: হ্যালো, গুড ইভিনিং স্যার।
0: গুড ইভিনিং স্যার,
1: সিলভেস্টার
0: রড্রিগেজ বাব ইয়ো কার তুমকা কসে
1: আসো
0: তুমি
1: কিনা স্যার? কা
0: কে? হ্যালো একপা গাদা।
1: হ্যালো ভাই, মেজর ব্রিগেডিয়ার আক্তার স্যার পয়সা ঠিক
0: আচ্ছা
1: নম্বর তে কা আইকো ইন মক স্যার।
0: আচ্ছা রেডিও যে
1: স্যার
0: মুজে
1: রাজা রানী
0: ইন্টারনেট
1: পিকচার আর ইন্ডিয়া কা দার জি স্যার।
0: ওকে ইয়েস ডেফিনেটলি দিতা
1: কে ভেটে স্যার? টিচিং নন টিচিং আর স্টুডেন্ট স্যার জেভেস কলেজ মাস্টার।